শুনছেন এনএসকে ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

টোকিও থেকে প্রচারিত এনএসকুয়াল জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব 21 জুলাই মঙ্গলবার জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় সোমবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনায় শ্রাবণী মুখার্জি এবং আমি শিপন দাস। জাপান জুড়ে তাপমাত্রা বিপজ্জনক মাত্রায় বৃদ্ধি পেয়েছে। দেশের পূর্বাঞ্চলের কিছু কিছু জায়গায় তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। জাপানের আবহাওয়া এজেন্সি জানিয়েছে, কান্তো, কোশিন ও তোকাই অঞ্চলে বর্ষাকাল শেষ হয়েছে বলে মনে হচ্ছে। কর্তৃপক্ষ অনেক এলাকায় হিটস্ট্রোকের সতর্কতা জারি করেছে। সোমবার দুপুর 2টা পর্যন্ত আইচি জেলার তৈয়তা শহরে দিনে সর্বোচ্চ তাপমাত্রা 38.5 ডিগ্রি এবং ইবারাকি জেলার দাইগো শহরে 38.4 ডিগ্রিতে পৌঁছায়। মধ্য টোকিওতে পারদ চড়েছে 36 ডিগ্রি পর্যন্ত। জনসাধারণকে এয়ার কন্ডিশনার ব্যবহার করতে, শরীরে পানির ঘাটতি পূরণে পানি পান করতে এবং পর্যাপ্ত লবণ জাতীয় খাবার গ্রহণ করার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের দীর্ঘ সময় বাহিরে অবস্থান করা থেকে বিরত থাকতে এবং

শিশু ও বয়স্কদের প্রতি বিশেষ নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে। মার্কিন সামরিক কর্মকর্তারা ইরানের বিরুদ্ধে তাদের অভিযানের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জানিয়েছেন। তারা জানান, আমেরিকার পূর্বাঞ্চলীয় সময় অনুযায়ী রবিবার রাত 10টায় টানা নবম রাতের মতো এই হামলা সম্পন্ন হয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, এই হামলায় ইরানের সামরিক নিয়ন্ত্রণ কেন্দ্রসমূহ, বিমান প্রতিরক্ষা ও উপকূলীয় নজরদারি কেন্দ্রগুলো এবং ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। সেনকম আরও জানায় যে হরমুজ প্রণালী অতিক্রমকারী বাণিজ্যিক জাহাজ এবং বেসামরিক নাবিকদের ওপর ইরানের হামলা চালানোর সক্ষমতা আরও কমিয়ে আনার লক্ষ্যেই এই হামলাগুলো চালানো হয়েছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বিশ্বজুড়ে আমেরিকানদের, বিশেষ করে মধ্যপ্রাচ্যে থাকা নাগরিকদের নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে আরও বেশি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে। শনিবার মন্ত্রণালয় একটি ভ্রমণ সতর্কতা জারি করে বলেছে যে মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার কারণে নিরাপত্তা পরিস্থিতি জটিল রয়েছে এবং অপ্রত্যাশিতভাবে পরিস্থিতি আরও খারাপ হওয়ার সম্ভাবনা আছে। সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে যে এই অঞ্চলে এবং অন্যত্র অবস্থিত মার্কিন কূটনৈতিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। মন্ত্রণালয় সতর্ক করে দিয়ে জানায় যে ইরান সমর্থক গোষ্ঠীগুলো বিদেশে অন্যান্য মার্কিন স্বার্থে আঘাত হানতে পারে অথবা বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্র এবং তার নাগরিকদের সাথে সম্পর্কিত স্থানগুলোকে লক্ষ্যবস্তু করতে পারে। মার্কিন গণমাধ্যম জানিয়েছে যে মন্ত্রণালয় মার্চ মাসে সর্বশেষ বিশ্বব্যাপী ভ্রমণ সতর্কতা জারি করে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যখন ইরানের সঙ্গে তীব্র গোলাগুলিতে লিপ্ত ছিল।

0: খবর প্রচারিত হচ্ছে এনএইচ কেওয়াল জাপান থেকে। নিরাপত্তা সহায়তা কাঠামোর আওতায় কম্বোডিয়াকে প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছে জাপান সরকার। গত রবিবার কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ে এই সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এতে কম্বোডিয়ায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত উয়েনো আৎসুশি এবং কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রী টে সেইহা উপস্থিত ছিলেন। অফিসিয়াল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্স বা ওএস এর মূল লক্ষ্য হল সমমনা দেশগুলোকে প্রতিরক্ষা সরঞ্জাম ও অন্যান্য সামগ্রী প্রদানের মাধ্যমে তাদের সাথে নিরাপত্তা সহযোগিতা আরও গভীর করা। এই কর্মসূচির আওতায় কম্বোডিয়াকে দেওয়া এটি হবে প্রথম সহায়তা। জাপান 500 মিলিয়ন ইয়েন বা প্রায় $30 লক্ষ মূল্যের যোগাযোগ সরঞ্জাম এবং টহলযান সরবরাহ করার পরিকল্পনা করেছে। জাপান সরকার ইতোমধ্যে ওএসএ কর্মসূচির মাধ্যমে ফিলিপাইনকে উপকূলীয় নজরদারি রাডার ব্যবস্থা সরবরাহ করেছে। এছাড়া গত মার্চ মাসে থাইল্যান্ডকে দুর্যোগ মোকাবিলা এবং উদ্ধার সরঞ্জাম সরবরাহ করার বিষয়েও জাপান সম্মত হয়েছে। কম্বোডিয়া একটি সামরিক যোগাযোগ শিক্ষা প্রতিষ্ঠান গঠনের পাশাপাশি জাপানের স্থল আত্মরক্ষা বাহিনীর সাথে সহযোগিতার বিষয়েও পরিকল্পনা করছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে উয়েনো এনএইচকে বলেন, ওএস এর মাধ্যমে জাপান ও কম্বোডিয়ার মধ্যকার নিরাপত্তা সহযোগিতা একটি নতুন পর্যায়ে প্রবেশ করেছে বলে তার বিশ্বাস। তিনি আরও জানান যে সহযোগিতার সুনির্দিষ্ট উপায়গুলোর বিষয়ে কম্বোডিয়া পক্ষের সাথে তিনি আলোচনা করতে আগ্রহী। পুরুষদের ফুটবল বিশ্বকাপের ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে 1-0 হারিয়ে স্পেন তাদের দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা জিতেছে। রবিবার নিউইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে বিশ্বের দ্বিতীয় স্থানে থাকা স্পেন এবং শীর্ষ স্থানে থাকা আর্জেন্টিনার মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হয়। শুরু থেকে স্পেন বলের দখল নিজেদের কাছে রেখেছিল এবং 19 বছর বয়সী ফরওয়ার্ড লামিন ইয়ামাল ও মিডফিল্ডার রোদ্রিন নেতৃত্বে ডান প্রান্ত থেকে বারবার আক্রমণ চালাচ্ছিল। উভয় দলই দৃঢ় রক্ষণাত্মক খেলা প্রদর্শন করায় 90 মিনিট শেষেও কোনো গোল হয়নি এবং খেলাটি অতিরিক্ত সময়ে গড়ায়। বদলি হিসেবে মাঠে নামা ফেরান তোরেস 106 মিনিটে স্পেনের হয়ে জয়সূচক গোল করে অচলাবস্থা ভাঙেন। 4টি টুর্নামেন্টের মধ্যে প্রথমবারের মতো স্পেন চ্যাম্পিয়ন হয়েছে। অন্যদিকে আর্জেন্টিনা ইতিহাসে পুরুষদের তৃতীয় দল হিসেবে টানা 2 পাস শিরোপা জেতার সুযোগ হাতছাড়া করেছে। ফাইনালের বেশিরভাগ সময় স্পেন ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রেখেছিল এবং আর্জেন্টিনার তারকা লিওনেল মেসিকে খেলতে দেয়নি। মেসি 8টি গোল করে টুর্নামেন্ট শেষ করেন। ফ্রান্সের কিলিয়ান এমবাপে টুর্নামেন্টে 10টি গোল করে প্রথম খেলোয়াড় হিসেবে 2 বার বিশ্বকাপ গোল্ডেন বুট জেতার গৌরব অর্জন করেছেন। জাতিসংঘের সাংস্কৃতিক সংস্থা জাপানের প্রাচীন রাজধানীগুলোর প্রত্নতাত্ত্বিক স্থান এবং তার সাথে সম্পর্কিত স্থাপনাগুলোকে বিশ্ব ঐতিহ্য তালিকায় যুক্ত করবে বলে আশা করা হচ্ছে। রবিবার দক্ষিণ কোরিয়ার বুসানে ইউনেস্কো তার বিশ্ব ঐতিহ্য কমিটির একটি অধিবেশন শুরু করেছে। জাপান সরকার পশ্চিমাঞ্চলীয় নারা জেলার প্রাচীন রাজধানী আসুকা ও ফুজিওয়ারাকে তালিকায় যুক্ত করার সুপারিশ করেছে। প্রত্নতাত্ত্বিক স্থানগুলোর সময়কাল 6ষ্ঠ শতাব্দীর শেষ ভাগ থেকে 8ম শতাব্দীর শুরুর দিক পর্যন্ত এবং এগুলো আসুকা গ্রাম, কাশিহারা ও সাকুরাই শহরে অবস্থিত। প্রাচীন রাজধানীগুলোকে নিবন্ধন করা হবে কিনা সে সংক্রান্ত আলোচনা 24 থেকে 27 জুলাইয়ের মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গত মাসে ইউনেস্কোর একটি উপদেষ্টা পরিষদ আসুকা ও ফুজিওয়ারাকে বিশ্ব ঐতিহ্য স্থান হিসেবে নিবন্ধন করার কথা বলেছে। এই প্রাচীন স্থান দুটিকে তাদের 4 স্তরের মূল্যায়নের মধ্যে সর্বোচ্চ মূল্যায়ন প্রদান করা হয়েছে। নিবন্ধিত হলে এগুলো জাপানের 27তম বিশ্ব ঐতিহ্য স্থান হয়ে উঠবে।
1: এনএইচ কেওয়াল জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানেই শেষ হলো। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা।